0: पुरानी फिल्म मदर इंडिया, उसी फिल्म का गाना बस प्रोग्राम में पेश की गई है। एक बड़ी ही खूबसूरत फिल्म है, फिल्म मदर इंडिया। उसी फिल्म का गाना बस प्रोग्राम में मोहम्मद रफी और लता जी की आवाज में पेश की गई। अल्फा नंदराइन शहर के रहने वाले खासतौर पर आदरी और ग्रेस एक दूजे के लिए प्यार मोहब्बत के साथ ये गाना बस प्रोग्राम में पेश किया है। शुभ दिन अनहेल मोइदा और रेडियो SBS का प्रोग्राम जरूर है और जरूर सुनते ही रहना। सुनने वालों, हम आपको ले चलेंगे हेडलाइंस न्यूज की ओर, उसके बाद फकीर से इंफॉर्मेशन आपको दिया जाएगी और उसके बाद और भी सुनने वालों की मांगी हुई गाना बस प्रोग्राम में पेश किया जाएगी। आपको हम खबर करना चाहेंगे कि स्टूडियो का टेलीफोन नंबर और रेडियो SBS का एप नंबर 030-262-6611 या तो रेडियो SBS का वेबसाइट के जरिए भी आप ऐप कर सकते हैं।
1: Dit is Edo Peters met de hoofdpunten van het radionieuws op Radio SBS. In Canada is een synagoge beschoten. Een politieagent en ook de schutter zijn gewond geraakt. De schietpartij vond plaats in het oosten van de plaats Belleville, op 180 kilometer van Toronto. De Sociaal-Economische Raad heeft een voorstel klaar voor ingrijpende fiscale herzieningen. Hierbij wordt het toeslagenstelsel afgeschaft, gaan de zorgpremies omlaag, maar betalen midden- en hoge inkomens meer inkomstenbelasting. Het kabinet trekt 7 miljard euro uit om tot 2035 de bouw mogelijk te maken van 100.000 nieuwe woningen per jaar. Dat staat in een brief van minister Buchholz O'Sullivan van Volkshuisvesting aan de Kamer. Een van de vier start- en landingsbanen van Schiphol, de Kaagbaan, is vanaf vandaag een week dicht voor groot onderhoud. Hierdoor worden de Zwanenburgbaan, de Aalsmeerbaan en de Buitenveldertbaan deze week intensiever gebruikt. Het weer, er staat weinig wind en de zon laat zich flink zien. Alleen in het noordoosten en oosten kan er lokaal een spatje regen vallen. De maxima liggen vandaag rond de 20 graden. Tot zover de hoofdpunten van het Burgbaan, de Aalsmeerbaan en de Buitenveldertbaan deze week intensiever gebruikt. Het weer, er staat weinig wind en de zon laat zich flink zien. Alleen in het noordoosten en oosten kan er lokaal een spatje regen vallen. De maxima liggen vandaag rond de 20 graden. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio